Thưa na to cha ga ye nyam lo phon ne bina ha da lo a yu mi ga ne cha to cha de ni ma la o phon ne la le a ye nya lo ya na ha byo du ye nyo do na pa la ne na ha la yo na lu e u tu tha ma de nim chi na nga ne a yo che mu ne te kholo jo ra ma ye nya lo a ye nyo e nyum ha ga ha yam la kho na lo ye nya tho a ju พระบาทสมเด็จพระเจ้าอยู่หัวอาบูอาญิกาแล้วเลยนี้สมเด็จพระเจ้าลูกเธอเจ้าฟ้าพัชรกิติยาภาลอยเหยียบเฮตาโอดาเลอายามละเคยาหลวมีแน่ลอยเหยียบอายอนเหนือเกินในเยอะๆบอละเคยเหยียบลอยนิ่มเฮยามละเคยนะขวัญเนี่ยเธอยามะยาหลวเดเหยียบเดอายอมมาโตนะขวัญนี่ลอเลยอัดเดือไทยช่อหาเอกดูอายอมเกลอมดาซาดาลายอมยาเจยามะเยเนี่ยอลอเธอยูนี่ไงเนี่ยลอเยเนียวกามดาลาเดเยเนียวเดถึงกาอายอมโดนะขอเนียยังหอปาขอเนียสมบูยดูไม่จกโกถ่ายทีกาเทเยเนี่ยลอกฎหมายและคู่หอปาลอเลยเยนี้ถึงมีเนี่ยเฮก็เฮพอก็ดูขอเนียเดือดไทยมีของยังเฮลอยอมมือเจยุมดานยาเนียก็ดูโลและยอมยาเจมดาซาดาขอเนียยามะเยเนี่ยแล้วเขาเนี่ยเธอแต่มาเงื่อเดเยเนี่ยเดเธอก็มูลนิธิมาจะโดนหลานเนี่ยเดือดทายช่อหามาเอชอบบ้านเนี่ยยอมยาเจียะเยเนี่ยแล้วเธอก็มูลนิธิอาสาเพื่อพึ่งพายามยากสภากาชาติไทยและขั้วมาเอเดเยเนี่ยเดเฮอหนาขอเนี่ยอิจูหุ่มมาแล้วดันดาร่ากาโลละชอบภัยธรรมชาติและคู่งาเยเนี่ยแล้วเธอก็ชอบบ้านเธอเดเยเนี่ยเดมูลนิธิกุมารโรงพยาบาลพระมงกุฎเกล้าและขั้วเธอขออนุญาตเหรออย่างชอบาก็ดูเด็ดได้เหรอน่าเหรอเหยียดเนี่ยมูลนิธินภาและขั้วเธอขออนุญาตเหยียดเนี่ยเหรอโครงการกำลังใจและขั้วเธอขออนุญาตเดเหยียดเนี่ยเหรอเธอก็อบูขออย่างเนี่ยสาเดอขออนุชอบาขออนุญาตเหยียดเนี่ยเหรอน่าเธอแต่มาเงยเหยียงชอบาเหรออายุมาตัวนะขอเนี่ยอักเขือเราอย่าดื้อมาก่าเนี่ยชัวที่ก้าเยี่ยนเนี่ยเธอไม่ได้หรอเธอก็เธอพอก็ดูจนละขอนิยาเราเยี่ยนเนี่ยเครือไข่คนรักน้องหมาและคู่งาเธอเยี่ยนเนี่ยหรอเธอผมขอนิยาเราเลยเยี่ยนนี้ขอเนี่ยเราเยี่ยนเนี่ยเธอเนี่ยย่อมยาเจย่อมยาก็ยาสีเดเยี่ยนเนี่ยเดเธอก็อายุเนี่ยจนเนี่ยมันได้ซาดาละเราไม่ได้เรายุ่งเหยียบละคือนะขอเนี่ยอายอนเนื้อก็ดูเดแล้วเราถึงก็บอกเราคนแน่ร้อยเนี่ยพยายามเราคนจะหลุงเดแล้วจะกะเอกะได้แน่เลเดยี่เนี่ยวเหตุการณ์นั้นงานเนี่ยก็กลมถ้าเหตุจะกะเอกะได้แน่มาเดยี่เนี่ยเดสจีถ้าก็กลและงานเนี่ยยี่นี้รอเอกะนะขอเนี่ยอาดูอาคารนะรออาหูสจีรออาญาเสนะขอเนี่ยทิพย์ยอดเจ้าเนี่ยมาจากเยอนะขอเนี่ยสัจจิถ้าเราสัจจิสกุกโกเนี่ยเราอย่างนี้ถ้ายามแม่เนี่ยอย่างนี้ขอเนี่ยยุ่งจนเราเปล่าก็ดูนะเราอย่างนี้เธอเนี่ยตู้เย็นหุ่มมาจากเราไม่เนี่ยเราเลยนี้ตู้เย็นหุ่มมาถ้าขอเนี่ยอยากง่ายแล้วเราสัจจิมาจากเยอเดี๋ยวนะขอเนี่ยตู้เย็นเราคือถ้าแม่เนี่ยอย่างนี้นะตู้เย็นแล้วก็นะขอเนี่ยเราอย่างเนี้ยนี่ตีแล้วยาเดียอย่างเดียอาดันเบตินะขอเนี่ยเธอเนี่ยอยู่หาจะจะตัวเจถ้าอิจูมาถ้ารอปานิวมาถ้าเธองานในเย็นนี้น่าจะทีมก็ดูนะขอเนี่ยช่องฟิตและคู่งานแทเย็นเนี่ยช่องฟิตเธอนะขอเนี่ยเจอีสองนี่เจเนี่ยร้อยเย็นโยงอากาศเย็นต้องขอเนี่ยก็เล่นไปในเย็นนี้อิจูขอเนี่ยทีมแต่ก็เล่นสองเดียเย็นเยอะเดียเธอไม่เนี่ยร้อยเย็นโยงอายาสจีทางเนี่ยนะขอเนี่ยที่อนานาร้อยเย็นเธออันเนออยอนออยจังจามีเนี่ยร้ออาจจะช่องธรรมดาและคู่งานเราในนี้เราถ้ายึดเท้าแล้วก็เจนารูทามหัวทางงานในนี้ไอ้คนนี้ที่อ่านาอาจีอเมียเยอะหลายเนี่ยว่าเมียนี่จะยันเนี่ยก็ดูเล่แล้วนะคนนี้ถ้าก็จะช่องฟิตและคู่การเราอีจูงเล่การเราถ้าก็ถึงเราคุยสนิทเจก้าดอนในฐานแม่ในอย่างนี้ยุทธาแม่เราเมียนี่จีหุ่นยาก็ดูเดได้แล้วถึงมีเนี่ยอย่างเยอะเหรอก็จะก็ไอ้การในเนี้ยยุ่งตู้เย็นจะแล้วในตู้เย็นเราคุยทางเนี่ยอามีนบิญญาผังงาและรอยเยี่ยวฮัลโหลยาเกิดงาแถเยี่ยนสัจจีและเกิดนั่นรออายาสัจจีและเกิดนั่นสัจจีเสน่ห์รอเมียนเมียนบีปากก็ดูนั่นรอสัจจีเสน่ห์ฮันเนสัจชูฮันเนบูบอมาเดและคู่งาแถเยี่ยนฮัลซุ่มเจและบีปากงาเดเยี่ยนเดเ
terminate lo ye nyu a cho chong tamada le khu nga le ni ye don lu tha lo ha pa nyu ma ne ju ma ne tha tho na kho ne ti ana ba yo no a ye ye jan ja mi ne cho fi do na yo sa nya le lo ko le na kho ni jan ja nge yo sa nya le le terminate lo to ga to do ong a the ye nya terminate lo le ye ni he ga en ne ho na ye nyu sa ji na lo e sa ji sa ne te a ma to ga chong tamada le khu ga do ne ja na lo ye ne jan no lu jan ja na आमिया दे दे खनिया नीना ता थाबी जा दे ले तो कंगा थे या नीना लखने या जों जा जी ngan ने ये नी मंगना चो या जे दे ये न्यो दे ना बो बो मा हु मा मंगा जे लो न्यो थिना ना गा जे न्या थिना मो मा जा न्या जे दे ये न्यो दे ना तो ते मंग लो ले ये नी सजी बे बे था द रेंग गा दे ये न्यो दे सजी बे बे था द थिना ता थाबी ya je je ye nya lo mangna to inya je de ye nyo de thimine lo nyo tu nya la khu tha nga la la lo ye ni a ya sa ji lo sa ne ma e bo bo ma ma e sa chu ma e lo le ni fa ne lo na nu a lo ni na na sum na ka ni la le ya ya nga ne ye ni lo sam chan lo tho na kho ne sa chu tho na kho ne ti na ne ni na ka ni de na ma jan jan mi na ye mu pa jo me be la ho je ye nye be la ho ne ma mu mi ale hu ale na kho ni to cho ma ga ni bi je je de ye nye de na ye mu pa jo me la bu po lo ye nye ma jan ja mi na he na kho ni a cho tu yen chong ta ma da la ku a the ye nya i chon ni je mu ma do an ni lo yo no ru ja ma le le na kho ni lo ye nye to to mi ta ta bi ta je mu ta de la tu lo nga the ye nya lo na lo ye nye ti a na ओम्या खातिपो जन जालो मंगा ना खनी ओम्या निया लाने तिपो चे चे बी पा जन जालो ले ना ला छ छम फी ले खुर थ जांगा ये न्या लंग ने ए गर्ल वलो इस हो नि जे मे लो उचि तिमि दे इ तु ये जे थे मा जा ने दो था खन ये थे ते गो जो नि पिले जी सो ले लो यो ह गा मु ला खुर दो ने लो ले ये नि सजियो मा जन जा गा दु ना लो ले बी पा जे ये न्या लो से गु ने खनी जन जांगा ने ये नि तो तिब्यो जालो नि तिब्यो न जालो नि तेले बिपा दो जे ल सछु मा ए ताम छान कुंग आलो न्यो सने ते मा ए बउबा मा मा ए दे ये न्य दे होलो ए मा बिपा ना जन जांगे साला जे ये न्य ल ते तो यो ग तो गु खा ख नि ग आ याम ख नि पा या यु ने ल ये न्यो ते मिने आ यो जे यो ले तिब्यो जालो नि ते बिपा बिपा बिपा जन दो थाना यु रो ले ना ख नि बि गु खा ख नि यो ख ल गा थे न्य जन जा ख नि यो ओ le ge nga de ye nyo de timine lo holo bi pa thana mu dia je de ye nyo na amya na ko ni thana nga chon fi la khoe on na le pa ja ga da ne nya de ye nyo de fa ji sa ne tholo na nu a lo nyo ta ga chon fi la khoe do on ne jan jana kho ne bala ko sin ko ni jan jan me je de ye nyo de he mya ta mya jana kho ne ma choi nga la bi dia me je ye nya tho ne ja kho ma khue je ye nyo de na bo bo ma hu ma kho ni nge lo ye nyo bo bo ma hu ma kho ni bala sum si ta lo ta bi ta ta jim ta je de ta ga cho fi la khoe kho ni lo ye nyo na tho sa ji bie bie de na lo ni yo nu num la ga de na lo i nu bele i na de yo ha sa ji bie bie ma sa ni a cho mu bo la ko tho jang a lo a cho ne kho ne la num tha tho lo le ye ni ta ga tho kho ni a lo bala sum si ta a ta jem tha de la tro ka bra sum se la khone ja ji nga ne ni cho fi la kho dong thang a la la lo nyo tu mi ne lo bra sum si ne la ta pa na kho ni a tho ma mu a je ye nyo de ma khu a je khu kho ni lo ye nyo tu mi ne lo sum si la kho ne ja ji de la nga sam chan lo sam chan lo san ne ho le sa chu khu tho kho ne bra ko si ko ni la le de ne me de la tro ka nga the ye nyo na ta ga cho fi la kho jem tha nge lo le ye ni hot er ne lo ye jama jeng se gu na se gu ye ti la khole do na se gu hot er ti po la pa do on je de ye nyo de sum pu ma ne jang ga ma ngal ro ji hu ma ne jang nga ne ye ni na te ga sa hu ma ma bi do le ga du ho pyo ya mu pa pi te de le tro ka nga te ye nya la so nga ne ko lo a cho fi la khoe thang ala lo ma ma ja ja mi na lo yu do le na kho ni sa jo me mu pa be lo be la be la ho je de ye nyo de sa a je be la nya je le na kho ni ma ja ni bi je ga de ye nyo de te mi na he na kho ni a ya sa ji lo tu ye la khoe ji mo the a jo ji mu nya pha nga a mi na ja nya nga le ye ni ya chi nya ne te
chanthay nyan ne yoyo ha jum nya phay le jaga ega da ne ne bisi biga le de ye nye de hga na ne lo ye nyo to cha ti bjum le phana ha da ma de akha le kho ne cha to cha nga ye nya lo ga mi ne ma le nga de ti kho lo na ha pyo da ma